0: সুধী শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনারা শুনছেন 4AB 98.1 FM ব্যান্ড থেকে। আমাদের এই বাংলা অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত। তো আবারও আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনাদের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান পরিচালনায় আছি আমি রানু, সাথে প্যানেল অপারেটিং আমাকে সাহায্য করছে সুমিত, সাথে আমাদের আরেকজন অতিথি এসেছে। অতিথি হয়ে এসেছেন আমাদের মোটামুটি সকলের পরিচিত মুখ, জনাব সাঈদ চৌধুরী। সাঈদ চৌধুরীকে নতুন করে পরিচয় করায় দেওয়ার মতো তেমন কিছু নেই। উনি বিগত 2 দশক ধরেই বলবো ব্রিসবেন অবস্থান করছেন, ব্রিসবেন বাংলা রেডিও, ব্রিসবেন বাংলা স্কুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন, ব্রিসবেনের সাথে গত কয়েক দশক থেকেই সে ওতপ্রোতভাবেই জড়িত ছিলেন। বাট গত 5-6 বছর আমি বলবো একটু গ্যাপ, বাট তারপরেও বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন অকেশনে, আয়োজনে আমরা সাথে সাঈদ চৌধুরী বরাবরই উপস্থিত থাকি। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাঈদ চৌধুরীকে।
1: হ্যাঁ, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য।
0: তো শুরুতেই আমরা যখন আসছিলাম, আমরা হয়তোবা সবাই জানেন যে আমাদের সাঈদ চৌধুরীর সাথে আমারও একটা সম্পর্ক আছে, আমরা দুজনেই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো আমরা যখন এসেছিলাম বাচ্চাদেরকে রেখে আজকের এই প্রোগ্রাম পরিচালনায়, তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম বিশাল বড় এক চাঁদ আজকে। সুমিত, তুমি কি খেয়াল করেছো আজকে মনে ভরা পূর্ণিমা?
2: হ্যাঁ, হতে পারে, অনেক বড় একটা চাঁদ ছিল আকাশে, এবং যদিও আমি খালি পেটে আসেনি, তাই আমার কাছে এটা ঝলসানো রুটির মতো লাগেনি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি সাঈদ চৌধুরী বা সাঈদ ভাই আমার প্রিয় মানুষ, তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আপনার স্বামী, অর্থাৎ মানে তিনি হচ্ছেন মিস্টার রানু আমি বলতে পারি আর কি। এটাই বোধ হয় সবচেয়ে বড় পরিচয় একটা পুরুষ মানুষের তার ম্যারিড লাইফের পরে।
0: আমরা তো সবসময় শুনে অভ্যস্ত মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, তো মিস্টার রানু মাঝে মাঝে বলা যেতেই পারে।
2: অবশ্যই, আমার তো মনে হয় খুবই ভালো লাগবে সেটা শুনতে। আপু, আপনি বলছিলেন যাদের কথাতে আমার মাথায়, আমি জানি না, আমার মাথায় চাঁদ বললে একটা গান প্রথমে মাথার মধ্যে আসে, এটা গুনগুন করে, সেটা হচ্ছে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। স্পেশালি আজকের যে চাঁদটি ছিল, যেটা এতটাই বড় মনে হচ্ছিল, আসলে হাসিটা বোধহয় বাঁধ ভেঙে গেল। আমরা কি গানটা শুনবো?
0: এই গানটা দিয়ে মনে শুরু করতে পারি আমরা। খুব সুন্দর একটা গান, আজকের জন্য খুবই যুগোপযোগী একটা গান মনে হচ্ছে।
2: ওকে শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে জয়তী চক্রবর্তীর কণ্ঠে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে রবীন্দ্রসঙ্গীত।

0: সুন্দর, বেশ ভালো লাগলো গানটা। গানটার মধ্যে কেমন যেন একটা মায়া ভরা কণ্ঠ, মনে হয় অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা চলে আসছি আবার আমাদের অতিথি জনাব সাইদ চৌধুরীর কাছে। তো সাইদ চৌধুরীর কাছে আমার প্রশ্ন, এত লম্বা একটা সময় পার করার পরেও তোমার, আমরা লক্ষ্য করছি তোমার পড়াশোনার প্রতি আগ্রহটার কোনো কমতি নেই। রিসেন্টলি দেখলাম তুমি চরম সাহসিকতার সাথে পিএইচডি করার জন্য পিএইচডিতে যোগ দিচ্ছ বা রিসার্চে যাচ্ছ। তো দুই বাচ্চা আমাকে রেখে তোমার এই সাহসিকতাকে তো আমি সাধুবাদ জানাই। তো আমি, আমার পিএইচডি মনে হুকলেই মনে হয় বিশাল কিছু একটা ব্যাপার। সুমিত, তুমি তো বোধ হয় পিএইচডি করতে এসছো না?
1: হ্যাঁ, আমি
0: কি মনে হয় ইজেন্ট এটা বিশাল কিছু একটা?
1: না, ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় যেরকম বিশাল কিছু না, ইটস রিওয়ার্ডিং ডেফিনেটলি। আমি পিএইচডি করতে এসেছি, আমি পিএইচডি আমি শেষও করেছি আল্লাহর ওয়াস্তে। তো যেটা হয়েছে যে আমার কাছে যেটা মনে হয় যে এটা ইটস এ জার্নি। আমি বলবো না যে অ্যাকচুয়ালি পিএইচডি করে আমি অনেক কিছু করে ফেলেছি বা এখন মানে দুনিয়া উল্টা হয়ে গেছে ব্যাপার এরকম কিছু না, কিন্তু এই যে 3 বছর বা পাঁচ বছর যত সময় লাগুক না কেন এটাতে থাকা, এবং এটা আপনাকে অনেক কিছু শেখায়। আমার কাছে মনে হয় মেথোডোলজিক্যালি ব্যাপারপত্র, যে কোনো কিছু যে মানে ব্যাপারগুলো, কোনো একটা চ্যালেঞ্জ আপনাকে দেওয়া হলে, সমস্যা ইস্যু দেওয়া হলে, সেটা মেথোডোলজিক্যালি আস্তে আস্তে সলিউশনের দিকে যাওয়া বা কোনো একটা জিনিসের দিকে চলে ধাবিত হওয়ার যে প্রসেসটা, এইটা আপনাকে অনেক কিছু শেখায়। এবং সেটা একটা রিইউজেবল স্কিল আমি বলবো, যেটা আমি আমার পরবর্তীতে জীবনেও, আমার পারিবারিক জীবনেও আমি কাজে লাগাতে পেরেছিলাম। আমি জানতাম না সাইদ ভাই যে আপনি পিএইচডি করছেন এবং গবেষণার জগতে পা রেখেছেন বা ভেসে চলেছেন, আমি যেটা বলতে পারি। তো খুব জানতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি, একটু যদি বলেন যে আপনার মানে কি গবেষণার অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি, আমি খুবই
0: টপিকটা কি
1: আমি খুবই ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি শুনতে।
2: ধন্যবাদ, এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটি শোনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি রেডিও 4EBকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। এর আগে এসেছি আমি যে রেডিও প্রেজেন্টার বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসলে বলতে গেলে কি, পড়াশোনার শেষ নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখার শেষ নাই, যেটা আমরা শুনে এসেছি, এবং আমার কাছে বাস্তবে তাই মনে হচ্ছে যে এটা আসলেই সম্ভব। আমার এখন ফ্যামিলি গ্রো হয়েছে, পারিবারিক প্রেশার বা চাপ বেড়েছিল, আবার দেখি নর্মালও হয়ে আসতেছে। তো এর মধ্যে কিন্তু সময় করলে সম্ভব, আর যেহেতু আমার আগ্রহ ছিল, প্লাস ব্রিসবেন একটা সিটি যেখানে এসে আমি প্রচুর গবেষক যারা বিভিন্নভাবে বিভিন্ন পেশায় বিভিন্ন এক্সপার্টিস হয়ে বেরিয়ে এসেছেন, এবং তাদের আমি ফ্যামিলি লাইফ মেনটেন করতে দেখেছি, স্টুডেন্ট লাইফ মেনটেন করতে দেখেছি, এবং প্রফেশনালি অনেকেই সাকসেস। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো, আমার সহধর্মিনী আজকের যে প্রেজেন্টেরা, সেও আমাকে বেশ উৎসাহ দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে সুমিত, আমি কিন্তু এনরোল করতে পেরেছি।
1: অবশ্যই অবশ্যই, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন না, মানে সমস্ত বিশ্বে যাহা চিরকল্যাণকর সব কিছুই অর্ধেক তার করিয়াছেন, আর অর্ধেক তার নর, দুটো ছাড়া সম্ভব না।
2: হ্যাঁ, এই আর তোমরা হয়তো জানো যে আমি কাউন্সিলে অনেকদিন ধরেই ডেভেলপমেন্ট সাইড নিয়ে জব করে আসতেছি আর কি। এই পরিপ্রেক্ষিতে আমার তো একটু আগ্রহ ছিল, আর টপিকটা আমি বেশ একটা ইন্টারেস্টিং টপিক পেয়েছি। আসলে আমার রিসার্চ হলো সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর, লাইক উন্নয়নকে নতুনভাবে কীভাবে দেখা যায় এটার একটা পদ্ধতি। আপনারা জানেন যে বাংলাদেশে বা বিভিন্ন দেশে এখন প্রচুর ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, কিন্তু ডেভেলপমেন্টই শেষ না, এটার একটা আবার এটা কীভাবে মেজার করা যায় এটারও কিন্তু, এটা নিয়েও আমাদের কাজ করতে হবে, এটাই হলো আমার টপিকস।
1: তো এই উন্নয়নকে মানে অ্যাকচুয়ালি আমি, আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং লাগছে, এবং মনে হচ্ছে জিনিসটা আস্তে আস্তে র্যাবিট হোলে দিকে যাচ্ছে। বাট শ্রোতা বন্ধুরা, সরি ফর দ্যাট, আই থিঙ্ক এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক হবে ডিসকাশনের জন্য, যে উন্নয়নের মানে পরিমাপক কীভাবে। কারণ আমরা প্রায় শুনি ইউনিয়নের জোয়ারে ভাসছে কান্ট্রি এক্স, এরকম প্রায় শোনা যায়, এবং উন্নয়নের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মানে কীভাবে এইটার সূচকটা কী, সূচক কী, একটি সূচক বা অনেকগুলো সূচক কিনা, বা কীভাবে?
2: হ্যাঁ, ধন্যবাদ সুমিত এই করার জন্য, কোশ্চেন করার জন্য, আর আশা করি আমিও হয়তো একটু গুছায় বলতে পারবো বা একটু এক্সপ্লেন করতে পারবো। আসলে উন্নয়ন মানে হলো, উন্নয়ন হলো মানুষের জীবনকে সহজ করে দেওয়া, এটাই হলো উন্নয়ন। উন্নয়ন মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সুন্দর এবং বসবাসযোগ্য দেশ বা বাসস্থান তৈরি করা, এটাই হলো একটা উন্নয়ন। আর উন্নয়নের মেইন ধারাটা হলো যে সাস্টেনেবিলিটি, যেটা যুগ যুগ ধরে এর স্ট্রাকচার আর চলে আসবে, বর্তমানে আমরা যেহেতু অস্ট্রেলিয়া আছি এবং অস্ট্রেলিয়া নিয়ে এই ব্যাপারে প্রচুর রিসার্চ হচ্ছে এবং আমরা করে যাচ্ছি, তো কিভাবে একটি শহর বা একটি গ্রাম উন্নয়নে শুধু নির্মাণের মাধ্যমে নয় বরং টেকসই উন্নয়নের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে পারি, আজ আমি এটা খুব সহজ ভাষায় বলবো আর কি। যেমন ধরেন আমরা জানি, একটু নর্মালভাবে একটা বলি, যে আমরা জানি যে একজন ডাক্তার যখন রোগী দেখেন তখন তিনি শুধু রোগীর মুখের দিকে তাকিয়ে বলেন না যে আপনি সুস্থ, তখন কিন্তু তিনি কিছু পরীক্ষা করতে দেন, যেমন ব্লাড প্রেশার চেক করেন, তারপর হার্টবিট চেক করেন, ইভেন ব্লাড টেস্ট করতে পাঠান, সুগার টেস্ট করান, অ্যান্ড এই পরীক্ষাগুলি কিন্তু বলে দেয় যে মানুষটা কতটা সুস্থ। তা আমরা মনে করি বা আমি মনে করি একটি শহর কিংবা একটি গ্রাম তেমন কিছু যা স্বাস্থ্য পরীক্ষা, তার নিজস্ব স্বাস্থ্য পরীক্ষা থাকার উচিত।
1: তার মানে একটা, মানে যে কোনো একটা জায়গার, একটা কমিউনিটির যদি আমি বলি যে একটা সাবার হতে পারে, সেটার মানে টেকসই উন্নয়ন হচ্ছে কিনা সেটারও একটা স্বাস্থ্য পরীক্ষার মতো করা যেতে পারে,
2: করা যেতে পারে আর কি। হ্যাঁ,
1: আচ্ছা, ইন্টারেস্টিং।
2: হ্যাঁ, এটা নিয়েই আমাদের আমরা কাজ করে যাচ্ছি, যেন আমরা একটা মডেল বা একটা অবকাঠামো তৈরি করতে পারি যে এটার কিভাবে উন্নয়নের পরীক্ষা করা যায় আর কি, সহজ ভাষায় বলতে গেলে।
1: তাহলে এই ইন্ডিকেটর কথাটি বারবার বলছেন, সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর, মানে আমি বলতে পারি যে সাস্টেনেবিলিটির সূচক, তো এটি আসলে কি, ব্যাপারটা কি অ্যাকচুয়ালি কি, মানে আপনি যদি আর একটু এক্সপ্লেইন করেন ব্যাপারটা।
2: আচ্ছা, সহজ ভাষায় একটা উদাহরণ দিই আর কি,
1: এক্সাম্পল দিই। হ্যাঁ,
2: একটু সহজ ভাষায় বলি আর কি। ধরো একটা ছাত্র পরীক্ষায় অংশ নিল, হ্যাঁ, সে পাশও করলো, শুধু এটুকু জানলেই হবে না যে সে পরীক্ষা দিয়েছে বা পাশ করেছে, আমাদের জানতে হবে যে সে কত নম্বর পেয়েছে, কোন বিষয়ে ভালো করেছে, সে কোথায় ডেভেলপ করতে পেরেছে, কোথায় পারেনি। ঠিক তেমনি একটি শহর বা একটি গ্রামের কিছু নম্বর থাকা উচিত, আমি এটাকে বলি সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর, লাইক ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে আর কি, যে উন্নয়ন মাপার সূচক।
1: আচ্ছা, তাহলে যেটা মনে হচ্ছে যে ধরুন একটি একটি কমিউনিটিতে, একটি জায়গায় অবশ্যই উন্নয়নের অনেকগুলো সূচক থাকতে পারে। এখন মানে আপনার গবেষণার ক্ষেত্রে সূচকগুলো কি কি যদি বলেন?
2: একটি সুন্দর কোশ্চিন। আসলে আমার গবেষণার ই হলো যে ধরো এনার্জি, তারপরে ওয়াটার এবং এনভায়রনমেন্ট, এই এই তিনটা বিষয়ে আমরা কাজ করতেছি আর কি, মানে আমাদের ডেভেলপমেন্ট ইন্ডিকেটরটি বের করে আনার জন্য।
1: আচ্ছা, তাহলে এ মানে এনার্জির ক্ষেত্রে কী কী কী কী জিনিসপত্র আর কি আপনারা গবেষণা করছেন?
2: আচ্ছা, ধরো আমরা হয়তো দেখব যে একটি এলাকায় কত শতাংশ বিদ্যুৎ সোলার এনার্জি ইউজ করতেছে বা নবায়নযোগ্য বিদ্যুৎ ইউজ করতেছি, তারপরে ধরো একটা স্কুলে সোলার বিদ্যুৎ সাপ্লাই আছে কিনা নাই, হসপিটাল অথবা রাস্তায় কি এলইডি লাইট ব্যবহার হচ্ছে কিনা, তা সরকারি ভবনে কম সরকারি ভবনে এ ধরনের ইলেকট্রিসিটি সাপ্লাই আছে কিনা, মানুষ কি আগের তুলনায় মানে কম এনার্জি ব্যবহার করতেছে নাকি বেশি এনার্জি ব্যবহার করতেছে, এইসব জিনিসগুলি আমরা খুঁটিয়ে দেখব। মানে তারপরে জ্বালানি ব্যবস্থাপনাটা কতটুক কার্যকরী আছে এগুলো নিয়ে আমরা চেক করব।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জ্বালানির কথা যে বললেন, এখানে আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে রিসেন্ট যে আমরা একটা প্রায় একটা বড় একটা যুদ্ধ দেখলাম মধ্যপ্রাচ্যে একটা, তখন দেখা গিয়েছিল অস্ট্রেলিয়াতে বেশ খানিকটা জ্বালানির সংকট হয়েছিল, এবং এই এই ধরনের কোনো কনসেপ্টে বা এইটাও কি আপনার গবেষণার মধ্যে কোনো রকমের কোনো সূচক হিসেবে আসুক বা কোন একটা নোটস হিসেবে অথবা কিছু একটা পার্ট হিসেবে আসবে কিনা, এই ধরনের একটা ব্যাপার?
2: হ্যাঁ, ডেফিনেটলি এটা তো একটা মেজর পার্ট, আর আমরা ওইটার এটা দেখতে পাচ্ছি যে কি হতে পারে।
1: অবশ্যই,
2: আর যেহেতু আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, এটা আসলে নেক্সট 30 ইয়ার্স পরে কি হবে, 50 ইয়ার্স পরে এটার ফলটা কি ভোগ করবে, এটা নিয়ে কিন্তু আমাদের কাজ করা। তো এই ক্ষেত্রে আমরা শুধু জ্বালানির উপর নির্ভর না করে আমরা যেন সৌর বিদ্যুৎ অথবা এয়ার টারবাইন অথবা অন্যান্য কোনো সোর্স থেকে আমরা যদি জ্বালানিটা মানে ইম্পোর্ট করতে পারি বা ক্রিয়েট করতে পারি, এটা নিয়ে আমাদের বিভিন্ন সেক্টর কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। আশা করি আমরা এটা একদিন সাকসেস হতে পারবো।
1: তার মানে একটা এরিয়ার জ্বালানি স্বয়ংসম্পূর্ণতাও মেবি একটি সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর হতে পারে আর কি।
2: হ্যাঁ, ডেফিনেটলি।
1: আচ্ছা আচ্ছা, তারপরে নেক্সট আপনার সূচক ছিল হচ্ছে ওয়াটার সিস্টেম বা ওয়াটার, ইয়া, লেটস টক অ্যাবাউট ইট।
2: আচ্ছা, ওয়াটারটা আমরা প্রতিদিন, আমরা পানি বলতে আমরা যেমন পানি পান করি আবার আমরা পানি ব্যবহারও করি, যেটা ওয়াটার, যেমন রেইন ওয়াটার অথবা স্টোম ওয়াটার এগুলি, তা আমরা প্রতিদিন পানি ব্যবহার করি, কিন্তু কম বেশি আমরা ভাবি না যে পানিটাকে কিভাবে সংরক্ষণ করা যায়। বৃষ্টির পানিটা আমরা ধরে রাখতেছি কিনা, তারপর ভূগর্ভস্থ পানির প্রেশার কমে গেছে বা লেয়ারটা কমে গেছে, অথবা নদী খাল বা পুকুর কি আগের মতো পানি ধারণ করতেছে করছে বা করছে না। কারণ আমরা আমরা জানেন সব জায়গায় যে বিভিন্ন খাল টালগুলি ভরাট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এক্ষেত্রে ধারণ ক্ষমতা কিন্তু ডে বাই ডে কমে যাচ্ছে। তারপরে পানি কত দ্রুত নেমে যাচ্ছে। যদি একটি এলাকায় পানি ব্যবস্থাপনা ভালো হয় তাহলে শুধু মানুষ নয়, এক্ষেত্রে পশু পাখি কৃষক এভরি ওয়ান উইল বি বেনিফিটেড। সো এটাকে কীভাবে সংরক্ষণ করা যায় এবং ইকোনমিক্যালিও আমরা বেনিফিটেড হব, এটা নিয়েও আমাদের আমাদের এই ইন্ডিকেটরটা কাজ করতেছে অ্যাকচুয়ালি।
1: আচ্ছা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনি যেহেতু কাউন্সিলে কাজ করেছেন এবং এই কোয়েশ্চেনটা সবসময় আমার মাথার মধ্যে ছিল, সেটা হচ্ছে যে আপনার একটি বাড়ি বা একটা পাড়া যখন এখানে তৈরি করা হয় তখন একটি বাড়িতে বা একটি স্থাপনায় অবশ্যই একটি মেইন ওয়াটার লাইন থাকে যেটা দিয়ে আমরা পানি খাই, পানি ইউজ করি, এটা করি। সিউয়েজ সিস্টেমের মানে সিউয়েজ কীভাবে কাজ করে, অর্থাৎ এখানে একটি বাড়িতে, অর্থাৎ স্টর্ম ওয়াটার এবং সিউয়েজের মধ্যে ডিফারেন্সটা কী?
2: হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চিন, একটু টেকনিক্যাল কোশ্চিন বাট আবার ইজি। আমরা প্রতিদিনে ইউজ করি আসলে সুয়েরের সিস্টেমটা অথবা স্টোম ওয়াটারটা যদি বলি, একটা পানি ড্রিঙ্কিং ওয়াটার যেটা হয়তো কোনো ড্যাম থেকে অথবা রিফাইন করে পানিটা আসতেছে, আমরা ড্রিঙ্ক করতেছি। আচ্ছা, সুয়েরের যে সিস্টেমটা হলো আমরা যেগুলি করতেছি এটাই হলো সুয়েরে যে চলে যাচ্ছে। কিন্তু স্টোম ওয়াটারটা বলতে গেলে যেটা আমাদের যে প্রতিদিনে যে বৃষ্টি হয়, রেগুলার যে বৃষ্টি হচ্ছে, এই পানিটা তো কোথাও ধারণ করতে হয়, তাই না? আবার কোথাও আবার এটারে রিলিজ করতে হচ্ছে, এটাই কিন্তু স্টোম ওয়াটার সিস্টেম। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি বলবো এটা খুব সুন্দরভাবে এটাকে পরিমাপ করা হয় এবং খুব সুন্দর করে মেজার করে এটাকে ডিস্ট্রিবিউশনও করা হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেক জায়গায় ওয়েটল্যান্ড তৈরি করা হয়েছে এবং এটার ফুললি মেজারমেন্ট, কোয়ালিটি এবং কোয়ান্টিটি বোথ মেজার করে একটা ডেভেলপমেন্ট এরিয়া।
1: আচ্ছা, তার মানে ওগুলো হচ্ছে যে রেইন ওয়াটার, এগুলার অনেকটা ক্যাচমেন্ট বলা যেতে পারে, যে ওয়েটল্যান্ডগুলো যেগুলোর কথা বললেন আপনি,
2: ক্যাচমেন্টে ধর আমাদের দেশে হয় কি, আমাদের দেশ বলতে আমি বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আর কি, যে হঠাৎ করে একটা এরিয়া বন্যা হয়ে গেল, হ্যাঁ, যে আমরা যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির পানিটাকে মেজার করি না, হ্যাঁ। এই এই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে কি, যখন আমরা জানি যে এই এরিয়া এতটুকু বৃষ্টি হবে, এত মিলিমিটার বৃষ্টি হবে, তো এই পানিটা তো ডাইরেক্ট কোনো লেকে অথবা রিভারে যাচ্ছে না, যাবে না। এক্ষেত্রে কী হবে, কিছু এরিয়া ফ্ল্যাডিং হবে। তো এই ক্ষেত্রে ওয়েটল্যান্ডগুলি তৈরি করা হয়, যে ক্যাচমেন্ট এরিয়াগুলি, যে পানিটা ওখানে গিয়ে ক্যাচমেন্টে গিয়ে সেটেল হয়, তারপরে স্লোলি স্লোলি ওটা বিভিন্ন ক্রিকে অথবা রিভারে চলে যাচ্ছে।
1: হ্যাঁ, শ্রোতা বন্ধুরা অনেকেই, আমি জানি না, আমার বেড়ে ওঠা হয়েছিল হচ্ছে বাসাবো, কমলাপুর, মায়কানন এরিয়াগুলোতে, এবং কমলাপুর রেল স্টেশন পাকিস্তান আমলে তৈরি করা হয় ফুলবাড়িয়া থেকে ট্রান্সফার করে, এবং ওই এরিয়াটা একটু লো ল্যান্ডই ছিল, এবং ওইখানে যখন স্টেশনটা তৈরি করা হয় যেন রেল লাইন এবং অন্যান্য এরিয়ার জন্য ক্ষতি না হয় বৃষ্টির ওয়াটারে, সেজন্য তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট ওইখানে আশেপাশে প্রায় 20-22টার মতো বিল বা ঝিল তৈরি করেছিল। এবং আমি ওই বিল ঝিলগুলো আমরা সবাই জানি, মুগদার ঝিল, আমরা মানে ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে, ওগুলো যথেষ্ট পরিমাণে অব্যবস্থাপনা ছিল, কিন্তু ওটা ইট ওয়াজ এ পার্ট অফ দ্য ইকো সিস্টেম ওইখানকার। এবং ওখানে এমনও বাড়ি আমার মানে আমি আমার অনেক বন্ধুর বাড়ি ছিল যেসব জায়গায় আমি দেখেছি যে বাড়ির পেছন দিক থেকে ঝিল দেখা যায় এবং ওখানে ওই জাল ফেলে মাছ ধরা হচ্ছে, বসি দিয়ে মাছ ধরা হচ্ছে, এরকমও দেখেছি। তো দুঃখজনকভাবে এখন যেটা ঢাকায় গেলে এখন যেটা হয় সেটা পুরানো স্মৃতিগুলো হাতড়ে বেড়ানোর জন্য পুরনো জায়গায় যায় এবং যাওয়ার পরে সেখানে ঝিল বিলের কোনো নামগন্ধ নেই এবং কিছু চিনতেও পারি না। তো এবং এটার পর ফলশ্রুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটার সাথে এই সাইদ ভাইয়ের হয়তো গবেষণা অনেকখানি ইন্টিগ্রেটভাবে কানেক্টেড, যে দ্যাট ওয়াজ নট এ সাস্টেনেবল প্ল্যান, যে ঝিলগুলো বা বিলগুলোকে পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে এবং মাটি ফেলে ওখানে সব হসপিটাল, হাবিজাবি, বক্করচকর, ভোগেসে বানানো হয়েছে, উইচ ইজ ফাইন। কিন্তু প্রবলেম যেটা হয়েছে যে যে আল্লাহর যে দান বৃষ্টির, সেই পানিগুলো যাবে কোথায়, এবং সেগুলো আলটিমেটলি ড্রেনেজের কোনো সিস্টেম নাই। সো ইট বিকেম এ নন সাস্টেনেবল সিস্টেম অ্যাট দ্যাট কেস, আমি যেটা বলবো। এবং থ্যাংকস টু ইউ যে আপনি এই ধরনের ব্যাপারগুলো, যেটা ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়াতে আমরা উই মানে ভেরি স্মার্ট পিপল আর ওয়ার্কিং ইন হিয়ার, এবং মানে এখানে হয়তো গভর্নমেন্টেরও একটা ইনসেন্টিভ থাকে যে এই ধরনের কিছু কাজ করার, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো
2: দেশে ন্যাচারালি হয়ে আসছে কিন্তু।
1: হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসগুলাই এটা ইন্টারেস্টিং। আর লাস্ট যেটা আমি মানে আমার ব্যাক টু ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, তার মানে ধরেন আমি দাঁত মেজে পানি কুলিকুচি করে যে পানিটা ফেলাইলাম, ওইটাও কি সিওরিয়াস সিস্টেমের মধ্যে যাবে, তাই তো? ইজ ইট এ সিওরিয়াস সিস্টেম আর নাকি এটা স্টর্মওয়াটার সিস্টেমের মধ্যে যাবে?
2: না, সিওরিয়াস সিস্টেমে যায়,
1: হ্যাঁ,
2: কিন্তু পানিটা আবার রিফাইন করে আমরা যদি মানে আমাদের আমরা যদি এই পানিটাকে আবার রিইউজ করতে পারি। সত্যি শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আমাদের কিছুদিন আগে বাই ফোর্স বা ম্যান্ডেটরি ছিল যে রেইন ওয়াটার সিস্টেম করতে হবে, তাই না? এখন নাই, কিন্তু এটা কিন্তু আমরা আমাদের দেশে করতে পারি। বাংলাদেশের কথা বলতেছি যে রেইন ওয়াটারটা আমরা হল করে এটা হয়তো আমরা সোয়ের সিস্টেমে দিতে পারি, আমাদের যেমন প্রতিদিনে যে টয়লেট ফ্লাশ করা ওখানে ইউজ করতে পারি, অথবা যদি আরেকটু রিফাইন করে কাপড় ওয়াশ টোয়াশে ইউজ করতে পারি। আর সবচেয়ে বড় এফেক্টিভ যেটা আমাদের যেহেতু এগ্রিকালচার ল্যান্ড, হ্যাঁ, আমরা এটা এগ্রিকালচারে ইউজ করতে পারি কিন্তু এই পানিটা। হ্যাঁ,
1: ধর
2: খরা মৌসুমে হয়তো পানিটা ইউজ হচ্ছে, আমরা বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয়,
1: অবশ্যই
2: এই পানিটা আমরা রেইন ওয়াটারে ধারণ করে আমরা পরবর্তীতে এটা আমরা আমাদের কৃষিকাজের জন্য ব্যবহার করতে পারি।
1: এবং যথেষ্ট পরিমাণে হোম রেমেডি ইউজ করে অনেক সময় রেইন ওয়াটার খাওয়ার যোগ্য পানি হিসেবেও পরিণত করা যায়, ফিটকিরি ইউজ করে এবং আদার একটু,
2: হ্যাঁ, অন্যান্য কিছু রিসার্চ করে আরও হয়তো কোনো কিছু বের করে, এবং আশা করি এটা ধীরে ধীরে আসবে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের মোস্টলি এডুকেটেড হতে হবে এবং আমাদের আগ্রহটা নিয়ে আসতে হবে,
1: এটাই হচ্ছে ইন্টেনশন থাকতে হবে, নিয়তটা যেন ঠিক থাকে আর কি। লাস্ট যেটা আপনার ফ্যাক্টর ছিল আমি যেটা নোট করেছি এখানে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ, এইটা আপনি কীভাবে মেজার করবেন বা এটার ইন্ডিকেটরটা কী?
2: হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে দেখতেছি মানে এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কতগুলো একটা এরিয়া শুধু ডেভেলপ করলে হলো না, যেখানে গ্রিন বেল অথবা ভেজিটেশনের কী কী ফ্যাসিলিটি আছে, আমরা কতগুলি গাছ লাগিয়েছি, কতটুকু জায়গা আমরা খালি রেখেছি, তারপরে শিশুরা বা আমাদের চিলড্রেনরা কোথায় খেলা করবে, তারপরে ওয়াটার আপনার এয়ার কোয়ালিটিটা কেমন, কী ধরনের কার্বন নিরসন হচ্ছে বা কমছে কি না, এগুলি নিয়ে দেখতে হবে আর কি। তারপরে পাখি, নদী, তারপর জলাভূমি কি রক্ষা পাচ্ছে কি পাচ্ছে না আমাদের ডেভেলপমেন্টের কারণে। সো আজকের পৃথিবীতে মানে দিস কারেন্ট ওয়ার্ল্ড মোস্টলি আমরা কিন্তু সবাই কম বেশি মানে ডেভেলপ উন্নত দেশগুলি কিন্তু পরিবেশ বা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু এটা শেষ নেই, আমাদের আরও কাজ করে যেতে হবে।
1: আমি একটু আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আপনার, যেহেতু এই কথাগুলো আসছে, কাউন্সিলে আপনি কাজ করেন এবং যেহেতু ডেভেলপমেন্টের ইয়াতে, আমি শ্রোতা বন্ধুরা, আমি আমার এই অস্ট্রেলিয়ান লাইফে একটি সময় আমি একটা অপটাসেট কাজ করতাম এবং সেখানে আমার কাজ ছিল হচ্ছে 4G টাওয়ার বসানো সারা অস্ট্রেলিয়াতে, স্পেশালি কুইন্সল্যান্ডে, এবং সেজন্য আমি অনেক ধুধু জায়গায় অনেক মানে অদ্ভুত অদ্ভুত জায়গায় আমি গিয়েছি, থ্যাংকস টু মানে আল্লাহের জন্য আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। এবং ওখানে আমাদের সাথে সবসময় একজন টাউন প্ল্যানার থাকতেন, এবং টাউন প্ল্যানারের কাজই ছিল যে কোনো জায়গায় যদি আমরা একটা মনোপল অর্থাৎ ওই টাওয়ারটা যে বসাবো, যে রেডিও টাওয়ারটা, সে একটা DA প্রস্তুত করতো, ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট, যেখানে হচ্ছে এই সাইদ ভাই যে ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করছেন সেই ফ্যাক্টরগুলোকে বেশ পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাসেসমেন্ট করা হতো, প্রায়োরিটি দেওয়া হতো, এবং সেগুলোর একটা একটা রিস্ক অ্যাসেসমেন্ট বা একটা রিপোর্ট এটা ওইখানকার কাউন্সিলকে দেওয়া হতো, এবং আমরা ওই রকমভাবে বসতাম যে একসাথে যে এই জায়গাটাতে আমরা যদি এটা বসাই তাহলে আসে মানে এই যে আপনি যে ফ্যাক্টরগুলো বললেন এগুলোর কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা। তা আমার খুব ভালো লাগছে যে আমার সেই পুরানো জ্ঞান বা পুরানো যে এক্সপিরিয়েন্সটা সেটা আবার মানে আমি শেয়ার করতে পারছি শ্রোতাদের বন্ধুদের কাছে আপনার উজিরাই, থ্যাংকস টু ইউ। তো আপনি একটা কোন একটা মানে এই যে তিনটা ফ্যাক্টর এখন আপনি একটা একটা ধরেন একটা জোড়া লাগান লাগাই একটা এক্সাম্পলের মতো বলেন।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু সহজ ভাষায় বলি সুমিত, আমি জানি অনেক কথা হয়ে যাচ্ছে, তারপরে বলি যে ধরেন বাংলাদেশে আমরা একটা নতুন একটা বিল্ডিং তৈরি করলাম, একটা উপজেলার একটা ভবন তৈরি করলাম, হ্যাঁ, এখানে আমরা দেখব যে আমরা যেটা ভাবি যে সাধারণভাবে ভাবি ভবন বা বিল্ডিংটা তৈরি হলেই কাজ শেষ, আসলে কিন্তু তা না, কিন্তু এখানে আমাদের কিছু প্রশ্ন করতে হবে, যেমন আমাদের বিল্ডিংয়ের রুফে ছাদে কি আমরা সোলার সিস্টেম বা সৌরবিদ্যুৎ বসানো হয়েছে কি না বা যাবে কি না, বা বৃষ্টির পানি সংগ্রহ করা যাবে কি না, হ্যাঁ, তারপরে বিল্ডিংটিতে প্রাকৃতিক আলো বাতাস ব্যবহারে করার মতো উপযোগী করে বানানো হয়েছে কি না, যেমন বর্জ্য বা সুয়ারেজ ব্যবস্থাপনার ব্যবস্থা আছে কি না, তারপরে ধরেন গাছ লাগানো যাবে কি না, হ্যাঁ, তারপর গরম কীভাবে কমানো যায় বা সবুজ জায়গা কীভাবে ছড়ানো যায়, এগুলির ফ্যাসিলিটি আছে কি না। তারপরে আরেকটা দেখতে হয় যে আমাদের প্রতিবন্ধী মানুষ যারা স্পেশাল পিপুল, হ্যাঁ, তাদের ব্যবহারের বা চলাফেরা করার সুযোগ সুবিধা আছে কি না, এগুলি দেখতে হবে। এইসব বিষয় নিয়ে জাস্ট ভাবা হয় এবং উন্নত দেশে ভাবা হচ্ছে এটা এই সুযোগ সুবিধাগুলি যেন বাড়ানো যায় এবং কীভাবে মেজার করা যায়, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাজটা চলতেছে আর কি।
1: আচ্ছা, বাংলাদেশের জন্য যদি এটি সাস্টেনেবিলিটি রিপোর্ট আপনি তৈরি করতেন তাহলে কী কী বিষয় মানে প্রাধান্য পেত আপনার রিপোর্টে?
2: হ্যাঁ, বাংলাদেশে তো হিউজ একটা মানে ডেভেলপমেন্ট চলতেছে আর কি কয়েক দশক ধরে। তো আমি বেশ কিছু মানে জিনিস আমাকে সবসময় নাড়া দেয় এবং আমি অবশ্যই এইসব জিনিসগুলি দেখব, যেমন ইলেকট্রিসিটিটা, সোলার এনার্জির আমাদের দেশে কিন্তু প্রচুর একটা সোর্স আছে, সোলার এনার্জি সোর্স আছে কি না এটা দেখতে হবে। তারপরে পানির অপচয় কতটা কমছে, এইটুকু আমাদেরকে মাস্ট মেজার করতে হবে। তারপরে পানি বা রেইন ওয়াটারটা আমরা কতটুকু সংরক্ষণ করতেছি, তারপরে কার্বন নিঃসরণ কমছে কি না, তারপরে গাছের সংখ্যা বাড়ছে কি না, তারপরে রাস্তা কত বছর বা টেকসই কতটুকু হলো বা কতদিন থাকবে, এগুলি দেখতে হবে ডেফিনেটলি। তারপরে মেইন হলো অ্যাসেট ম্যানেজমেন্ট, যে রক্ষণাবেক্ষণের পরিকল্পনা আছে কি না। আমরা একটা প্রজেক্ট হাতে নিলাম বাট অ্যাসেট ম্যানেজমেন্টে আমাদের কোনো প্ল্যান নাই, এটা আছে কি না এটা অবশ্যই দেখতে হবে। তারপরে ফ্লাড রিস্ক বা এনে ন্যাচারাল ডিজাস্টার রিস্ক আছে কি না, এই ঝুঁকিগুলি আমাদের দেখতে হবে। তারপরে সর্বশেষে দেখতে হবে যে মানুষের মানে জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে হয়েছে কি না, এটা আমাদেরকে দেখতে হবে
1: অবশ্যই।
2: তবে আমি যেটা মনে করি আর কি, কারণ উন্নয়নই সবচেয়ে বড় লক্ষ্য হলো মানুষের জীবনকে আরও নিরাপদ, আরও স্বাস্থ্যকর এবং আরও সুন্দর করে তোলা।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গবেষণা যারা করে তারা যখন কথা বলতে শুরু করে কত তাড়াতাড়ি ব্যাপারগুলো এক্সপ্যান্ড করে এবং কত রকমের কোয়েশ্চেন মাথার মধ্যে আসে। তো এই জিনিসটাকে র‍্যাপ আপ করার জন্য এবং সময়ের খাতিরে সাইদ ভাই আপনাকে বলবো, মানে যেটা হচ্ছে যে আপনার গবেষণাটাকে যদি আপনি এক বাক্যে এখন নিয়ে আসেন, মানে অনেক কিছু তো আমরা আলোচনা করলাম, এখন যদি একটু এক বাক্যে আমরা র‍্যাপ আপ করতে পারি ব্যাপারটা।
2: এটা কঠিন, তুমি তো বুঝে নিজেই ছিল, তারপর আমি বলতে চাই আর কি দর্শক শ্রোতাদের জন্য, আসলে যা পরিমাপ করা যায় সেটিকে কিন্তু উন্নত করা যায় আর কি, এটা যদি এক কথায় বলতে পারি বলা যায় আর কি।
1: অবশ্যই শ্রোতা বন্ধুরা, এই এই মানে যেটা মনে হয় যে সাইদ ভাই আপনারও কি মনে হয় যে একই ব্যাপার, যে আমরা একটা মানে যেটাকে বলতে পারি সাস্টেনেবল বাংলাদেশের একটা স্বপ্ন দেখতে পারি আমরা, মানে হয়তো বা অদূর ভবিষ্যতে কোন এক সময় মানুষ যথেষ্ট পরিমাণে এটা নিয়ে গবেষণা করবে এবং জানবে, এবং এক সময় দেখা যাবে যে ঘরে ঘরে মানুষের মধ্যে কনসেপ্টটা তৈরি হয়েছে মানে সাস্টেনেবল বাংলাদেশ, আপনার কাছে কি মনে হয়?
2: হ্যাঁ, প্রথমে আমি বলতে চাই যে বাংলাদেশের উন্নয়নে আমাদের গর্ব করা উচিত। গত 2 দশকে বাংলাদেশের অবকাঠামোগুলো উন্নয়নের গতি সত্যি অনেক বেড়েছে। আজ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের অনেক কিন্তু সহজ হয়েছে,
1: তাই না?
2: অনেক রাস্তাঘাট হয়েছে,
1: স্যানিটেশন
2: অনেক ভালো হয়েছে, নতুন রোড জয়েন হয়েছে, বড় বড় ব্রিজ হয়েছে, রেল যোগাযোগ উন্নত হয়েছে, তারপরে ইলেকট্রিসিটির ফেসিলিটিও কিন্তু অনেক বেড়েছে, তাই না? এই ক্ষেত্রে এটা কিন্তু একটা উন্নয়নের ইতিবাচক দিক। এই ধরনের উন্নয়ন দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় বেশ একটা ইতিবাচক প্রভাব কিন্তু ফেলে। তাই আমি কখনোই উন্নয়নকে নেতিবাচকভাবে দেখি না, বরং আমি বলবো বাংলাদেশ এগোচ্ছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকা উচিত।
1: অবশ্যই সে আশা আমরাও করি। শ্রোতা বন্ধুরা, অনেক কথা শুনলাম, ধন্যবাদ সাইদ ভাই, আপনি খুব সুন্দর করে আমাদেরকে একটা উন্নয়নের সূচক বা সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর যেটা সেটার একটা ধারণা দিলেন। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লেগেছে, যদি খুব বেশি ইয়ে হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমাদের ফেসবুক ব্রিসবেন বাংলা রেডিও যে ফেসবুক পেজ আছে ওখানে যে পোস্টটা করা হয় সেখানে আপনারা কমেন্ট করুন কারা কারা আপনারা মুগ্ধা ঝিল দেখেছেন, গিয়েছেন অথবা নাম শুনেছেন। রানুভাবে আপনার উপর
0: সেটাই না, আমার মনে হয় অনেক বড় বড় ভারী ভারী কথা হয়ে গিয়েছে, এখন আমরা একটা গান শুনতে পারি আমাদের, তারপর আমরা আবার অনুষ্ঠানে ব্যাক করব। তো এখন মনে হয় আমরা একটা কোক স্টুডিওর গান শুনি নাকি সুমিত?
1: অবশ্যই, নতুন
0: বেশ বাঁশুরি গানটা, বেশ বেশ
1: পাতার বাঁশুরি। হ্যাঁ, সাইদ ভাই বলছিলেন ওনার বেশ পছন্দের গান এটা, তাহলে চলুন শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য রয়েছে কোক স্টুডিও নতুন গান পাতার বাঁশুরি।
3: কোক স্টুডিও বাংলা সিজন 4।

0: সাইদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমাদের মাঝে এই আপনার গবেষণার ব্যাপারে যেটুকু আমাদেরকে একটু জানালেন, আপনাকে অসংখ্য শুভকামনা আপনার এই জার্নিতে। আমিও এটা করেছি এবং আমি অ্যাট দ্য এন্ড দ্য মানে দ্য রিওয়ার্ড ইজ ভেরি, মানে যেটা বলবো যে পিছনে যখন ঘুরে তাকাই আমি এখনও, তখনও মনে হয় যে আচ্ছা অনেক কিছু বুদ্ধ করা হয়েছিল এবং সেটাই একটা মনের ভালো লাগা। শুভকামনা
1: না,
0: আপনাকে।
1: তোমাকেও কংগ্রাচুলেশন, আসলে বিশাল একটা জার্নি তুমি শেষ করেছো, হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে। তো থ্যাংক ইউ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, যে রেডিও ফরিবির মাঝে মাধ্যমে আমি একটু আমার নিজস্ব যেটা নিয়ে কাজ করতেছি একটু এক্সপ্রেশন করতে পারলাম। পরবর্তীতে হয়তো আরও ডিটেলস নিয়ে আসা যাবে, আসলে আমি কেবল তো শুরু করেছি, জাস্ট আগাচ্ছি আর কি।
0: অবশ্যই শ্রোতা বন্ধুরা, আপনাদের কারো যদি, আমি আবারও বলছি, রেডিও কিন্তু আপনাদের সবার, আমরা যদি এখানে অনুষ্ঠান করি কিন্তু অনুষ্ঠানে কিন্তু যে কেউ আসতে পারেন। আপনারা, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা কোনো কিছু যদি আপনারা বলতে চান, শেয়ার করতে চান কমিউনিটির সবার সাথে, ফিল ফ্রি আপনাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা খুবই খুশি হব এবং অনেক ক্ষেত্রে কৃতজ্ঞ হব আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে। আপনারা সবসময় সুস্বাগতম আমাদের এই রেডিওর অনুষ্ঠানে।
2: চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, কে চিৎকার করছে? কার এত বড় সাহস এই চৌধুরীর বাড়িতে এসে চিৎকার করছে? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ভীত নই। আমি বেঁচে থাকতে মৌসুমীকে একার সাথে বিয়ে হতে দেব না। তোকে বেঁচে থাকতে কে বলেছে? পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে, যদি বাঁচতে চাস তাহলে এই বাসা থেকে এখনই বেরিয়ে যা।
3: আমি মৌসুমীকে না নিয়ে কোথাও যাচ্ছি না।
2: কে আছিস? আমার বন্দুকটা নিয়ে। মেন চৌধুরী সাহেব, আজকে আমি ওকে মেরেই ফেলবো।
3: ভালোবাসাকে বন্দুকের নল দিয়ে ঠেকানো যাবে না চৌধুরী সাহেব।
2: ওকে গুলি করে মেরেই ফেলে চৌধুরী সাহেব।
4: ভাইয়া, আকাশকে মারার আগে তোমার আমাকে মারতে হবে। ভাইয়া, আমি আকাশকে ছাড়া বাঁচবো না। ভাইয়া, আমার সুখ কেড়ে নিও না প্লিজ।
5: প্লিজ রাগ করো না, ওদেরকে মেনে নাও প্লিজ।
2: আসলে আমি তোদের ভালোবাসার কাছে হেরে গেলাম। আমি ওকে বিয়ে করতে না পারলে কেউ আর ওকে বিয়ে করতে পারবে না। চৌধুরী সাহেব, আমি ওয়ান্ট টু কমিশনার, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। চল ভাই না। চৌধুরী সাহেব,
0: আপনাকে ফেসবুকে দেখা যাচ্ছে প্রায় এই এখানে, এই এই নাটকটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে রিসেন্টলি, আমার কাছে এসেছিল এবং আমি দেখে খুব মজা পেলাম। যেটা মজা লাগলো যে হঠাৎ করে এই মানে মানে যেটা চৌধুরী সাহেব, তো চৌধুরী সাহেবই আমাদের বাঙালি সবার প্রিয় চৌধুরী সাহেব।
4: আমাদের চৌধুরী সাহেব এখন আপাতত স্টুডিওতে আছে।
0: হ্যাঁ, তো আমার এটা কোয়েশ্চেন হচ্ছে চৌধুরী সাহেবের মোচটা কোথায় পাওয়া গেছে?
4: চৌধুরী সাহেবের মোচের রহস্য না হয় চৌধুরী সাহেবের কাছ থেকে শুনি নাকি?
0: হ্যাঁ অবশ্যই। এই চৌধুরী সাহেব, আপনার এই মোচটা কোথা থেকে পাওয়া গেল একটু বলেন তো।
1: বেশ একটা কঠিন কোশ্চিন। মোচ তো চৌধুরী সাহেবের থাকে, জন্ম মোচ বলতে গোফ আর কি, গোফ তো
0: হ্যাঁ
1: চৌধুরীদের থেকে থেকেই থাকে, দেখে এসেছি না আমরা আসলে ছোট সময়, যখন আমরা বাংলা মুভিতে দেখতাম। আমার এখন না ইউটিউব ফেসবুক বা রিল অনেক কিছু হয়েছে, আমাদের সময় আসলে ছোট সময় বাংলা সিনেমাগুলো ছিল একটা এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, আর চৌধুরী বলতে আমরা বুঝি যে বিশাল গোফওয়ালা একজন মানুষ হবে এবং খুব হেভি ওয়েটের কথা বলবে এবং সবসময় রাগি রাগি হয়ে থাকে।
0: চৌধুরী সাহেব বললে আমার মাথার মধ্যে আসার সময় আদার ওই খলিল অথবা এই তিনজনকে আমার সবসময় মাথার মধ্যে আসবে, কিন্তু সবারই বেশ একটা রাশভারী একটা ব্যক্তিত্ব ছিল এবং একটা ভালো একটা পুরো গোফ থাকতো। তা আপনাকে ভালোই লাগছিল সাইদ ভাই, অবশ্যই সত্যি কথা। যেটা এখন যেটা জানতে চাচ্ছি যে পর্দার পেছনের কাহিনী, হঠাৎ করে এই নাটক করার কারণটা কি?
4: এটা আসলে অল্প কথায় বলতে কি, একটা হঠাৎ করে আসলে কাইন্ড অফ করা, আমাদেরই পরিচিত, আমাদের সবার পরিচিত, আমাদের এক ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে একটা বিশাল আয়োজন। আর ফ্রেন্ডটার নাম হচ্ছে আমাদের শরীফ ভাই, শরীফ ভাইয়ের ওয়াইফের নাম হচ্ছে মুমু। তো বাপ ভাইয়া আর ভাইয়ার একটা ছেলের জন্মদিন জাস্ট 2 দিনের আগে পিছে। তো ভাবি যাচ্ছিল ভাইয়াকে আর তার ছেলেকে একটা ডুয়েট বার্থডে করে একটা সারপ্রাইজ দেওয়ার, কিন্তু এই যেহেতু বার্থডের প্ল্যানটা ছিল একটা বড় একটা হলের মধ্যে, এটা পরে অ্যাট দ্য এন্ড অবশ্য সারপ্রাইজ থাকে না, এটা অ্যাট দ্য এন্ড বিশাল বড় একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে। এবং আমাদের আরেকজন বড় ভাই আছে, উনি এখন কিউটিতে আছেন, তো উনার আবার একটু টুকটাক নাটক করার শখ আছে। তো এর আগে
1: উনি আসলে প্রফেসর আলী প্রফেশনালি নাটক লিখেছেন এবং দু একটা ডিরেকশনও দিয়েছেন আমাদের হাসিফ চৌধুরী ভাই। তো ওনার তো পরে ওই শরীফ ভাই ওনাকে বললো যে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। তো হাসিফ ভাই বললো যে হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া আছে। এবং উনি আসলে যেটা মনে হলো আর কি, যে এই চৌধুরী সাহেবকে নিয়েই উনি হয়তো নাটকটি চিন্তা করেছিলেন।
4: না, উনি আসলে চেয়েছেন আমাদের সেই, আমরা যারা নাইনটিজের কিডস, আমরা কিন্তু এই টাইপের, আমরা হলমুখী ছিলাম না, কিন্তু যখন আমাদের শুক্রবারে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হতো তখন কিন্তু আমরা এই ক্যারেক্টারগুলো দেখে বড় হয়েছি। তো আমার মনে হয় হাসিফ ভাইয়ের ওই কনসেপ্টটা ছিল যে এটা কিন্তু এখন অনেক লম্বা একটা সময় হয়ে গেছে, সেই 30 বছর আগে যদি ফেরত যাওয়া যায় আর কি, ওই আমাদের পুরনো লাইট 80s আর্লি 90s এর ছবিগুলোর অনুকরণে ছোট্ট একটা টেলিফিল্ম করার একটা আইডিয়া মাথায় বোধহয় হাসিফ ভাই এসেছিল। এবং যখন চৌধুরী সাহেব একটা ক্যারেক্টার, চৌধুরী সাহেব মানে চৌধুরী সাহেব, এবং চৌধুরী সাহেব হিসাবে আমার আমাদের চৌধুরী সাহেব চৌধুরী সাহেব আছেন, তো হাসিফ ভাইয়ের মাথায় হয়তোবা শুরুতে এই চৌধুরী সাহেবকেই হয়তোবা মনে করেছেন উনি, ভাবলাম। আর সাথে আমাদের কো অ্যাক্টর হিসেবে কাজ করেছে আমাদেরই পরিচিত মুখ, চৌধুরী সাহেবেরই ছোট বোন নিঝুমের হাজবেন্ড। আর নিঝুমকেও আবার পরিচয় করে দেওয়ার কিছু নাই, নিঝুম মাশাল্লাহ খুব সুন্দর গান গায়, অলরেডি অনেক পরিচিত মুখ, ও খুব স্পন্টেনিয়াস একটা ক্যারেক্টার বলবো, ও সব কিছুতে খুব সুন্দর নিজেকে মানিয়ে নিতে পারে। সো ওখানে আর কি হাসিফ ভাই যখন আমাদেরকে ভেবেছে, চৌধুরী সাহেব আমি তো আছি ব্যাক আপ সব কিছুতেই কাইন্ড অফ, আর নিঝুম ইমরানও আছে, তো উনি চাচ্ছিল যে নাটকটা এমনভাবে শুটিং করার যাতে এখান থেকে সেখান থেকে মানুষ না এনে যদি সবাইকে খুব ইজি কানেক্ট করা যায়, অ্যান্ড উই আর কাইন্ড অফ ফ্যামিলি, আমরা যখন তখনই হতে পারে। তো ওনাকে এই নাটকটা ওই যে আবার ফেরত যে আমাদের যে শরীফ ভাইয়ের বার্থডে প্রোগ্রামের নাটক প্রোগ্রামের জন্যই নাটকটা ওনাকে উপহার দেওয়া, এবং এই নাটকটা আসলে কেউ দেখার আগে ওই হলের মধ্যে প্রজেক্টরে আমাদের নাটকটা শুভ মুক্তি পায়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা।
4: তো শুভমুক্তির নাটকের ওইটা একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আসলে। তো শুভমুক্তির দিনে যখন নাটকটা দেখছে লোকজন, সবাই আমাদেরই পরিচিত, একের পর এক যখন আমরা ডায়লগ বলছি বা আমরা যখন পর্দায় আসছি, পুরো হলে হা হা হি হির একটা রোল আর কি। আমার মনে হয় ওখানে প্রায় 150 থেকে 200 মতো মানুষ ছিল, সবাই এমন হা হা হি হি। সো আমরা তখনই বুঝে গিয়েছিলাম নাটকটা আসলে বেশ সাকসেস আর কি। শুরুতে যখন আমরা নাটকটা করছিলাম তখন মনে হচ্ছিল একটু হেজিটেশন কাজ করছিল, একটু দ্বন্দ্ব, একটু দ্বিধাল্লা, কি করছে এগুলো, এটা খুব বেশি সিলি হয়ে যাচ্ছে কিনা। কিন্তু পরে মনে হয় আসলে সবাই কম বেশি ওই আমাদের ওই 90s এর সেই বাংলা ছায়াছবির মধ্যে চলে গিয়েছিলাম, এবং বেশ ভালোই এনজয় করেছি নাটকটা।
0: চৌধুরী সাহেব নেভার ডাইজ অ্যাকচুয়ালি। এবং আমি যখন প্রথম আমি ফিডে দেখলাম আমার, তখন আমার সবচেয়ে বেশি যেটা মানে ইন্টারেস্টিং এবং সবচেয়ে মজা লেগেছে যে চৌধুরী সাহেব করছেন একজন আসল চৌধুরী সাহেব, যে এইটা কিন্তু খুব রেয়ার কেস। কারণ আমরা আমিও চৌধুরী সাহেবের মানে আমি চৌধুরী সাহেব হইনি, আমি আমার ডায়লগ ছিল যে চৌধুরী সাহেব টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, আপনার আছে কারি কারি টাকা, আমার আছে পেট ভরা ভালোবাসা। তো চৌধুরী সাহেবের ডায়লগ দিতে সবারই খুব ভালো লাগে, কিন্তু আসল চৌধুরী সাহেব পাওয়াটা এবং সেটা ভালোই হয়েছে, এবং কস্টিউম ডিজাইন খুবই ভালো হয়েছে আমি বলবো।
4: এইটা আবার চৌধুরী সাহেবের পুরাই ফুল ক্রেডিট। এখন যেহেতু তুমি চৌধুরী সাহেব তোমার সামনে বসে আছে দেখতে পাচ্ছ, তার গোফ নেই, তোমার অবশ্য গোফ আছে, তোমার গোফ দেখতে পাচ্ছি, তোমার গোফ নিয়ে সমস্যা নেই, কিন্তু চৌধুরী সাহেবের যেহেতু ফেক গোফ ছিল, গোফটা নিয়ে ওনার একটু অভিনয় করতে একটু বেগ পেতে হয়েছে অবশ্য। ওনার বেশ সোয়েট করতেছিল, ঘেমে যাচ্ছিল, গ্লুটা ঠিকমতো কাজ করছিল না, এটা আমাদের জন্য একটা বেশ ফান পার্ট ছিল আর কি, বিহাইন্ড দ্য সিন। ভবিষ্যতে আমরা বিহাইন্ড দ্য সিন হয়তো ফেসবুকে নিয়ে আসবো, দেখা যাক লোকজন ধরে হাসাহাসি করবে না। ইট ওয়াজ এ ফান পার্ট,
0: পাবলিক ডিমান্ড যে অবশ্যই এটার আরো বেশ কিছু
4: গোফ নিয়ে সমস্যা নেই, কিন্তু চৌধুরী সাহেবের যেহেতু ফেক গোফ ছিল, গোফটা নিয়ে ওনার একটু অভিনয় করতে একটু বেগ পেতে হয়েছে অবশ্য। ওনার বেশ সোয়েট করতেছিল, ঘেমে যাচ্ছিল, গ্লুটা ঠিকমতো কাজ করছিল না, বিহাইন্ড দ্য সিন। এটা আমাদের জন্য একটা বেশ ফান পার্ট ছিল আর কি।

0: এবং ইন্টারেস্টিংলি তুমি খেয়াল করেছো কিনা, চৌধুরী সাহেবের হাতে কিন্তু একটা দুনলা বন্দুক ছিল, যেটা বন্দুক দিয়ে মারা প্ল্যান। এই বন্দুকটাও কিন্তু চৌধুরী সাহেবের আসলে অনেক গুণ। চৌধুরী সাহেব আসলে একটু ইঞ্জিনিয়ার, ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, সেটা তো দেখলে। এবং তার ঘরে তৈরি করারও অনেক টেন্ডেন্সি আছে। বন্দুকটা কিন্তু তার নিজে তৈরি করা, এখান থেকে সে এখান থেকে, কারণ বন্দুক কিন্তু এখানে অ্যালাউড না, এখানে কিন্তু বন্দুক কিনে পাওয়া যায় না।
1: আমি খুঁজছি এয়ার গান করতে গিয়ে
0: এটা কিন্তু, এটাও তার ক্রেডিট, সে বন্দুকটা নিজের হাতে তৈরি করেছে বন্দুকের লুক দেওয়ার জন্য।
2: না আসলে নাটকটি ভালো লাগার জন্য বেশ আমাদের সবারই ভালো লাগতেছে। তারপরে আমাদের আরও অন্যান্য যারা আর্টিস্টরা ছিল তারাও খুব ভালো অ্যাক্টিং করছে, প্লাস ডিরেকশনের পিছনে যিনারা ছিলেন, হ্যাঁ আরও আমাদের দুটো ভাবি ছিলেন, ওনারা কিন্তু বেশ এফোর্ট দিয়েছে।
1: খুবই ভালো হয়েছে নাটকটা অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে যে স্পন্টেনিয়াস ব্যাপারটা, যেটা যে অর্গ্যানিক একটা ব্যাপার, যেটা অভিনয়ের থেকেও বেশি মনে হচ্ছিল যে এনজয় হচ্ছে, মানে সবাই
2: এডিট করার
1: সবাই এনজয় করছে, এবং সেই এনজয়মেন্টে অ্যাকচুয়ালি আমাদের কাছে পাস করছে আমরা যখন দেখছিলাম, এবং সেটাই ভালো লাগছিল দেখতে।
0: এবং এই ক্রেডিটটা আসলে পুরোপুরি আমাদের নাটকের যে ডিরেক্টর হাসিবুল চৌধুরী ভাই, উনিও চৌধুরী হাসিবুল ভাই, আমি দেখেছি আমাদের, উনি বেশ প্রফেশনালি নাটকটাকে ডিল করেছে। আসলে ছোট্ট ছোট্ট ক্লিপ উনি দেখেছে, ছোট্ট ছোট্ট ক্লিপ উনি জয়েন করে সুন্দর একটা নাটকের রূপ দিয়েছে। এবং গানগুলা সেই নাইনটিজ এর, লেট এইটিস লাইন নাইনটিজ এর গানগুলো যেখানে যেটা দেওয়ার, গানগুলাও আবার খুব খুব হাসিয়েছে আর কি মানুষদেরকে, কাজগুলো খুব ভালো হয়েছে।
1: আমরা যতই আমাদের আসলে বাংলা সিনেমা নিয়ে হাসি না কেন, এইটিজ নাইনটিজ এর যে স্মৃতিগুলো আমাদের মধ্যে রয়ে গেছে আর কি, এগুলো কিন্তু অমূল্য। এখন মনে হয় যে হাস্যকর ব্যাপারই হোক বা না হাস্যকর ব্যাপারই হোক, মানে চিন্তা করলে হয়তো আমাকে খ্যাত মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একদিন খুব নিয়ম করে আমি সব বাংলা সিনেমার গান শুনি আবারও, কারণ আমার এগুলো ভালো লাগে শুনতে। আমি কি করব, কিছু গান হয়তো খুব ফানি ছিল, কিছু গান খুবই মানে হয়তো ভালোও ছিল, বাট আই ডোন্ট কেয়ার, মানে এগুলোর সাথে আমার নস্টালজি কানেকশন, আর নস্টালজির কানেকশন এগুলোর সাথে আমার সেন্টিমেন্টাল ভ্যালু কানেকশন আছে। তাই না, আমি যখন বড় হচ্ছিলাম তখন এইসব মুভিগুলো হলে হতো, এখন তো মানুষ তো হল হল নাই, অভিশাস সিনেমা হল নাই, কিছুই নেই এখন আর। হ্যাঁ এবার গিয়ে কিছুই দেখলাম না, সবই মাল্টিপ্লেক্স হয়ে গেছে, কিন্তু একসময় তো মানুষগুলোর সাথে সেন্টিমেন্টাল কানেকশন ছিল। তো থ্যাংক ইউ, কুডোস টু ইউ, অবশ্যই পার্ট টু পার্ট থ্রি অ্যান্ড এনি লাইক পার্ট এন।
2: ধন্যবাদ তুমি যে দেখছো এটা, আমরা খুব খুশি হলাম। তো আমরা মনে হয় অনুষ্ঠানের পরবর্তী
0: সেটা আমাদের বলার তেমন কিছু নেই, এটাই আর কি চলছে কমিউনিটি।
1: আমরা কি আরেকটা গান শুনে আসি?
0: আরেকটা গান শোনার আগে আমরা আবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার, ব্রিসবেনের কারেন্ট অ্যাফেয়ার নিয়ে একটু কথা বলি। আসলে আমাদের আগামী শনিবার যে নজরুল রবীন্দ্র জয়ন্তীতে একটা গানের অনুষ্ঠান হতে যাচ্ছে, তুমি কি যাচ্ছ ওখানে?
1: আমি ওখানে আলটিমেটলি আনফরচুনেটলি যেতে পারছি না, বিকজ আই হ্যাভ বিন টাস্কড, বাট অবশ্যই আই উইল বি দেয়ার ইন স্পিরিট। আর অবশ্যই মানে আমি শুভকামনা জানাচ্ছি আপনাদের, অনেকদিন ধরে আপনারা প্র্যাকটিস করেছেন, আমি কিছু প্র্যাকটিস ক্লিপ আমরা দেখেছি।
0: আমি ওখানে সরাসরি ইনভলভ না, কিন্তু আসলে ওখানে প্রায় 45 প্লাস আমাদের ব্রিসবেনবাসী তারা গত কয়েক সপ্তাহ ধরে রিহার্সাল করছে, এবং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট আর কি। আমার মনে হয় খুবই সুন্দর হবে, খুব ভালো একটা অডিয়েন্স আমরা পাবো।
1: শ্রোতা বন্ধুরা যারা এখনো টিকিট কাটেননি, অবশ্যই কিন্তু আপনারা টিকিট কাটবেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে অর্থটা মেজর ব্যাপার না, এখানে হচ্ছে যে এই যে উৎসাহ উদ্দীপনা এবং এই যে প্রচেষ্টাটা আমাদের বাঙালি কমিউনিটির, যারা সবাই দিচ্ছে, যারা গান ভালোবাসেন, যারা বাঙালি সত্তাকে ভালোবাসেন, বাঙালি সংস্কৃতিকে ভালো, বাংলা ভাষাকে ভালোবাসেন, তাদের প্রতি একটা মানে একটা কৃত মানে একটা যেটাকে বলে অ্যাপ্রিসিয়েশন দেখানো হবে আপনারা যদি এই অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানটি অবশ্যই ভালো হবে। আমি মানে রিহার্সালে যা ক্লিপস দেখেছি, বেশ কিছু কলাকুশলীর সাথে আমি খুবই ক্লোজলি কানেক্টেড, সো তখন আমার কাছে মনে হয়েছিল যে জিনিসটা আসলেই একটা ইউনিক ব্যাপার হতে যাচ্ছে ব্রিসবেনে। তো আপনারা কি যাচ্ছেন?
0: হ্যাঁ আমরা যাচ্ছি।
1: অবশ্যই আপনারা অবশ্যই যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে পারলে যদি কিছু লাইভ দিতে পারেন বা ইয়ে দিতে পারেন, তাহলে যারা যেতে পারছে না আমাদের মতো, তাতে তারা যেন একটু মানে যেন বাই স্পিরিট ওখানে থাকতে পারে।
0: হ্যাঁ আমার মনে হয় এই পর্যায়ে আমরা একটা গান শুনি, তোমার বোধ হয় চৌধুরী সাহেবের পছন্দের গান। আমরা আস্তে আস্তে গান যখন সিলেক্ট করছিলাম, কেন দূরে থাকো না গানটা, শ্রীকান্তের
1: হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু শ্রীকান্ত আচার্যের ভার্সনটা আমাদের অত্যন্ত পপুলার এবং বেশি পপুলার আর কি। অবশ্যই শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য এই গানটি

0: ওকে, আমি শুরু করছি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্রিসবেন বাংলা রেডিওতে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত এবং প্রচারিত হয় 98.1 FM ব্যান্ড থেকে। আমি সুমিত, আমি শুরুতে একটা উক্তি বলবো, তোমাকে বলতে হবে এটা কার। ওকে, সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।
1: এক শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের।
0: হ্যাঁ, শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার চলে গেছেন অনেকদিন, 2012-তে বোধ হয়। হ্যাঁ, কিন্তু আমরা যারা 90s-এর, আবার ঘুরে ফিরে 90s আর্লি 20s-এ, 2000-এর কিডস, হুমায়ুন আহমেদের বই প্রকাশিত হচ্ছে এবং ওই বইটি আমরা পড়িনি, এরকম খুব কমই বোধহয় হয়েছে।
1: হ্যাঁ, এটা একদম 100% সত্যি, খুব কমই হয়েছে। এবং নটরডেম কলেজে আমরা হচ্ছে লুকাই লুকাই ওই যখন ম্যাথের লেকচার চলছে, ওই ম্যাথ কি পড়াচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা বইটা আমরা পড়ছি পিছনে। হ্যাঁ, যে যাই হোক, হিমু হোক, তিথি হোক, যাই হোক, মানে এই বেসিক্যালি কতগুলো যে ক্যারেক্টার উনি আমাদের দিয়েছেন এবং কতগুলো যে স্বপ্ন উনি আমাদের দেখিয়েছেন অ্যাকচুয়ালি, সত্যি কথা। হ্যাঁ, এবং শুধু তাই না, আপনি যেটা বললেন 80s-90s, তা না, আমার মনে হয় আরও ব্যাপারটা আরো আগে থেকেই হবে। আমার ছোট খালা মামা, তারাও যথেষ্ট ইনফ্লুয়েন্স ছিলেন।
0: হ্যাঁ, স্পেশালি যখন শঙ্খনীল কারাগার থেকে শুরু হলো, ওই সময়টা প্রথম মুভিটা, ওইটা তো হুমায়ুন আহমেদ বোধহয় নিজে পরিচালনা করেননি, সামন এলস করছে, কিন্তু তারপরে তো সব নুহাশা এসে থেকেই হলো। তো সেটাই, শুধু গান না, আমি শুধু বই না আমি বলবো, নাটকগুলা,
1: নাটক চলছে,
0: কারণ আমাদের সময় তখন এত প্যাকেজ নাটক হতো না, বহুব্রীহি হতো, অয়ময় হতো। তো ওই নাটকটা দেখার পরে, রাত্রেবেলা ওই নাটকটা দেখার পরে, আমাদের বড় ফ্যামিলি ছিল, অনেকগুলো ভাই বোনের বাসা, তো খাওয়ার টেবিলে প্রতিটা নাটকের ডায়লগ মনে হয় আমাদের মুখস্থ ছিল। ওই নাটকগুলো নিয়ে আমাদের ওই একটা সপ্তাহ ওই নাটকের ডায়লগ নিয়েই চর্চা করতে করতে চলে যেত।
1: মঙ্গলবারে নাটকগুলো হইতো, ওই সব মঙ্গলবারে খারাপটা, মঙ্গলবার ঘুম থেকে ওঠার পরে আমি বলতাম আজকে কোথাও কেউ নেই আসে বা অয়ময় আসে, মানে ঠিক আছে, একটা ইটস এন্টারটেইনমেন্ট। এবং প্রত্যেক পুরাটা উইক ধরে কিন্তু ওই নাটকটা নিয়ে আমরা কথাবার্তা বলতাম।
0: সেটাই,
1: এইটা কিন্তু সস্তা জিনিস না, ভাবি আমি যেটা বলবো, যে
0: আমার কাছে মনে হয় বহুব্রীহি মনের প্রতিটা ডায়লগ মনের জন্য হাসি ছিল,
1: ডায়লগ আসলে হাসির ছিল, সত্যি সত্যি। যেটা
0: ইদানিং আবার ছোট ছোট ক্লিপ হয়ে রিলে আসে, আমি এত এনজয় করি, আমি মনে হয় আমি ফিরে যাই আমার সেই 30 বছর আগে, আমরা ভাই বোনরা যখন এক টেবিলে বসে গল্প করতাম, খেতাম।
1: ব্রিসবেনে আসার পরে প্রথম যে নাটকটা আমি দেখি সেটা হচ্ছে কোথাও কেউ নেই, মানে কোথাও কেউ নেই গিয়ে বিটিভিতে দেখেছিলাম, কিন্তু তারপরে যেহেতু ব্রিসবেনে আসার পরে হাই স্পিড ইন্টারনেট পাওয়া গেল, ইউটিউব পাওয়া গেল, তখন কোথাও কেউ নেই আমি আবার দেখি, এবং আমার মনে হয় যতবার দেখি ততবারই ভালো লাগে।
0: কোথাও নেই এর কথা যখন বললা, তখন আমি আসাদুজ্জামান নূরের কথা একটু বলি। ওনাকে আমি খুব মিস করি, ওনার সাথে যা হচ্ছে এখন, এটা পলিটিক্যালি হয়ে যাচ্ছে, বাট আমার মনে হয় আসাদুজ্জামান নূরের মতো একজন মানুষের, মানুষকে আমার এইভাবে দেখতে হবে আমার আমার জীবদ্দশায়, আর কি আমি ভাবতে পারি না। উনি আমার জন্য খুবই রেসপেক্টেবল একজন পার্সোনালিটি, আমি বলবো।
1: হ্যাঁ, আমার কাছে রেসপেক্টেবল, আমি জানি না আসলে কি, মানে যা হচ্ছে কি কারণে হচ্ছে, হয়তো ভালোর জন্যই হচ্ছে বা হয়তো আসলে কোনো অ্যালিগেশন আছে। তবে অবশ্যই আমি যেটা বলবো, অভিনয় শিল্পী আসাদুজ্জামান নূর, অভিনয় শিল্পী সুবর্ণ মুস্তফা, এদের এরা আমাদেরকে কাঁদিয়েছেন, এটা এটা নো ডাউট। এরা যে কোনো পলিটিক্যাল সবকিছুর ঊর্ধ্বে আমি বলবো যে তারা আমাদের কাঁদিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে মানে একজন মানুষে আরেকজন মানুষকে প্রেজেন্ট করা যায়, মানে পুরোপুরি ভেতরে ঢুকে একটা চরিত্রকে নিয়ে আসা যায়। এইটা কিন্তু এটা এই আমি অবশ্যই তাদেরকে, তাদের গুণের জন্য অবশ্যই তাদেরকে আমি সারা জীবন শ্রদ্ধা করে যাবো, এটা সত্যি কথা।
0: সেই আমার মনে হয় যেহেতু হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী ছিল গত 19 জুলাই, তো ওনার স্মরণে আমরা একটু হুমায়ুন আহমেদের ছবির শ্রাবণ মেঘের দিন ছবিটি থেকে একটা গান শুনতে পারি।
1: অবশ্যই, তার আগে আরও একজন আমাদের বাঙালি কমিউনিটিকে আমরা হারিয়েছি কয়েকদিন আগে।
2: হ্যাঁ,
0: সেটা হচ্ছে, আমি ডেটটা তোমাকে এক্স্যাক্ট বলছি।
2: হ্যাঁ, এর মধ্যে আপনারা হয়তো অনেকে জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, উনি আমাদের সাথে চলে গিয়েছেন। উনি প্রায় দীর্ঘ 37 বছর ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে উনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন, এবং ওনার অনেক পাবলিকেশন এবং উনি 2টি পিএইচডি ডিগ্রিও করেছেন। তো রিসেন্টলি আমরা ওনার মেমোরিয়ালে গিয়েছিলাম, তো উনি মেমোরিয়াল,
0: হ্যাঁ, উনি গত 5 জুলাই আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। আমরা যারা ব্রিসবেনে আছি, আমরা কিন্তু শুরুতে এসেছি, বাবা মা ভাই বোন সব ফেলে আমরা এখানে এসেছি। তো আলাউদ্দিন ভাই সেরকম একজন ক্যারেক্টার, বড় ভাইয়ের রোল উনি প্লে করতেন, বাবার রোল উনি কাইন্ড অফ প্লে করতেন, উনি এমনভাবে কাছে টেনে নিয়েছেন আমাদের সবাইকে। তো গত 35 আর কি ওনার ক্যারিয়ার লাইফ আমি বলবো না, বোধ হয় প্রথম দিকে অস্ট্রেলিয়াতে আসা বাঙালিদের মধ্যে উনি একজন, ওনার পরিচিতি 35 ইয়ার্স মানুষের সাথে। সো আমাদের উনি বড় ভাই, আমাদের উনি বাবার বাবার মতো আমাদেরকে দেখেছেন, বাবার স্নেহের মতো আমরা ওনার কাছ থেকে স্নেহ পেয়েছি। এবং গত সপ্তাহে ওনার একটা মেমোরিয়াল সেরেমনি হয়, ওখানে বাংলাদেশি নন বাংলাদেশি সবাই ছিল আর কি। উনি বোধহয় ফার্স্ট পিএইচডি করেছেন নিউ ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ক্যাসেল, নিউ ক্যাসেল থেকে। তো আমি ভাবতে অবাক লাগি, উনার 35 ইয়ার্স ওল্ড এক আগের একজন কলিগের ছেলে এসেছে তার সম্বন্ধে কিছু স্মৃতিচারণ করতে। তো যাই হোক, ওনাকে আমরা হারিয়েছি, একদিন সবাইকে আমাদের চলে যেতে হবে। কিন্তু এই যে আমরা হারাচ্ছি, আমরা যে গুরুজনদের হারাচ্ছি, এটা আমাদেরকে মনে করায় দেয় আমরাও বয়স হচ্ছে, আমাদেরও একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মনে হয় হুমায়ুন আহমেদের স্মরণে হুমায়ুন আহমেদের লেখা গানটা শুনি, তারপরে যদি আমরা সময় পাই তখন আমরা বিদায় নিয়ে আবার
1: শ্রোতা বন্ধুরা আবারও আমন্ত্রণ রইল আগামী অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠান প্রতিবার শুনতে পান প্রতি বুধবার 98.1 FM থেকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন।
0: খুদা হাফেজ। আমি রানু, ধন্যবাদ সবাইকে।